ওটা শালুক খারাপ ওটা তো দাঙ্গাই ওটা শালুক মাথা তৈরি ওটা খারাপ চল চল চল।